বিচার কবে লই মা, বিচার কবে লই মাম, ঝংঝনি বাগানে খারে কলম, অবত ছড়া কুদনে বলাম, দিন বারি খেলদ মলাই নেই ভুলদ, সাত পরে পাচি